শ্রোতা বন্ধু, পরবর্তী ভক্তি গীতটি শুণবা। প্রগতি মিশ্র কণ্ঠর গীত রচনা করেছেন সৌরাংশু পট্টনায়ক।

0: Bon.
1: শ্রোতাবন্ধু শুনুলে ভক্তিগীতার কার্যক্রম বন্দনা আকাশবাণী রাউরকেলা। সময় বর্তমান ষ্টুডিও ঘড়ি সকাল 6:35। আসন্তু শুনিবা তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানস, ক্রমে শুনিবা 163তম ভাগ।
2: এপিসোড 163। 163।

0: শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকু পাথেয় করি অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নিজর যাত্রা জারি রাখিছে। সবু বর্গর শ্রোতাঙ্কু দৃষ্টিরে রাখি কার্যক্রমমান প্রসারণ করি আসুছে। আকাশবাণীর 90 বর্ষ পূরণ পরিপ্রেক্ষীরে এবে রহিছে এক বার্তা।
1: নমস্কার, মু প্রণতি বেহেরা ওড়িয়া ভাষা সাহিত্যরে অধ্যাপনা করে। বহুজন হিতায় বহুজন সুখায়র মন্ত্র নেই আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও আজি ভারতর নগর সহর গাঁ পল্লী ও গলি গলিরে গুঞ্জরিত। 8 জুন 1936 প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও আজি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অহেতুক উন্নতি ও অগ্রগতি পরে মধ্য নিজর গুরুত্ব ও মাধুর্য হরাই না, এবং আজি এহা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সহ সামাজিক জনজীবনকু প্রতিনিধিত্ব করিবা সহ সেবা যোগাই আসিছে। সর্বপ্রথমে 1927 জুলাই 23 তারিখে এক ঘরোই সংস্থা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা IBC দ্বারা ভারতরে রেডিও প্রসারণ আরম্ভ হেলা। সেইদিন বম্বে রেডিও ও তাহার এক মাস পরে কালকাটা রেডিওরু প্রথম প্রসারণ আরম্ভ হয়েছিল আমাদের প্রথম ও দ্বিতীয় বেতার কেন্দ্র ভাবরে। আজি আকাশবাণী বিভিন্ন ভাষা, উপভাষা ও প্রান্তীয় ভাষায় নিজের কার্যক্রম জারি রাখিছে, এবং ভারত উপমহাদেশর 92% অঞ্চল আকাশবাণী প্রসারণ অন্তর্ভুক্ত হয়ে 99.12% জনভাগ পাখে পৌঁছি পারিছি, যে গুন্থি হয়ে রয়েছে 23 ভারতীয় মুখ্য ভাষা ও 179 উপভাষার সংখ্যাতীত সাংস্কৃতিক, সামাজিক, সাহিত্যিক, আর্থিক ও কৃষিভিত্তিক বহুজন হিতায় বহুজন সুখায় কার্যক্রম। বর্তমান আকাশবাণী মাধ্যমে বিভিন্ন সরকারি যোজনা ও সরকারি কার্যক্রমক পৌঁছা যাই পারুছি সহজরে। এমিতিকি প্রধানমন্ত্রীঙ্কর মন কি বাত কার্যক্রম মাধ্যমে মধ্যে সে লোকঙ্কর নিকটবর্তী হয়ে পড়ুছন্তি। আজি যে শিখর উপরে আমি ঠিয়া হয়েছে সেইটি আকাশবাণীর ভূমিকা উপরে আলোচনা কলাবেলে আমি হৃদয়ঙ্গম করে পারিবা যে সারা বিশ্বর সমস্ত গুরুত্বপূর্ণ খবরাবলীর তুরন্ত প্রসারণ সহ শিক্ষাদান ব্যবস্থা, আর্থিক বিকাশ, কৃষিভিত্তিক মার্গদর্শন, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যর উন্নতি, ব্যক্তিত্ব পরিচালনা সমেত মনোরঞ্জনর এক বলিষ্ঠ ও প্রকৃত মাধ্যম পালটি যাইছে।

0: শ্রোতা বন্ধু, সবুজ বনানী, পর্বতমালা, প্রাকৃতিক শোভারাজি এবং জৈব বিবিধতার পরিপূর্ণ আমার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, এর যত্ন ও সুরক্ষা করা আমার দায়িত্ব। কারণ প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রহিলে জলবায়ু মধ্যে সন্তুলিত হয়ে রহিপার, আউ আমি মধ্যে সুস্থ রহিপারিবা। সেথিপাই এর সুরক্ষা কু নেই সচেতন রহিবার আবশ্যকতা রহিছে। এহাকু দৃষ্টিরে রখি প্রতিবর্ষ মে মাস 22 তারিখরে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস পালিত হয়ে আসুছে। এই পরিপ্রেক্ষীরে আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমরে পরিবেশ সম্পর্কিত আলোচনার বিষয় রহিছে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস। আলোচক অশোক কুমার পাত্র।
1: জৈব বিবিধতা অক্ষত রাখবার গুরুত্ব সম্পর্কে জনসাধারণ সচেতন করা ও জৈব বিবিধতার সংরক্ষণ পাই অগ্রাধিকার ভিত্তিতে সমুচিত কার্যানুষ্ঠান গ্রহণ করা লক্ষ্য নেই প্রতিবর্ষ মে 22 তারিখে পালিত হয়ে আসছে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস। জনসাধারণ জীবন ও জীবিকার নিরাপত্তা পাই জৈব বিবিধতা হি হেউছি মেরুদণ্ড সদৃশ। জৈব বিবিধতার মহত্ব বিষয়ে সচেতনতা সৃষ্টি করা সহিত জৈব বিবিধতা ক্ষয় সমেত বিশ্বস্তরীয় প্রসঙ্গ উপরে ধ্যান দেওয়া পাই 22 মে'রে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস পালন করা যাই থাকে। প্রকৃতি এবং মানব জীবন মধ্যে এক স্থায়ী সম্পর্ক রয়েছে। আমার খাদ্য এবং স্বাস্থ্য পাই আমি সুস্থ বিবিধ প্রাকৃতিক প্রণালী উপরে নির্ভর করু। প্রকৃতি সবুকিছি দেইছি, আমি প্রকৃতরে প্রকৃতির লাভবান, তেণু নিজক রক্ষা করা পাই প্রকৃতি সংরক্ষণ করা আবশ্যক, এ এক জরুরি আবশ্যকতা। জৈব বিবিধতা দুইটি শব্দ জৈব এবং বিবিধতার উৎপন্ন, এ পৃথিবীর সমস্ত প্রকার জীবনক বুঝায়, যেপর কি উদ্ভিদ, প্রাণী, কবক এবং অতি ক্ষুদ্র অণুজীব। এসত সে বাসস্থানক সূচিত করে। এথিরে কোনসি সন্দেহ নাহি যে জৈব বিবিধতা বহুসংখ্যক দ্রব্য এবং সেবা যোগাই থাকে যাহা আম জীবনক বঞ্চাই থাকে। ব্রাজিলর রিওডি জেনেরিওরে পৃথিবী সম্মিলনী ভাবে জনাশুনা মিলিত জাতিসংঘর পরিবেশ এবং বিকাশ সম্মিলনী নেতা মানে নিরন্তর বিকাশ পাই রণনীতি উপরে সহমত হয়েছিলেন। নিরন্তর বিকাশ হেউছি বিশ্বর লোকঙ্ক আবশ্যকতা পূরণ করিবার এক মাধ্যম এবং এহা ভবিষ্যৎ পিঢ়ি পাই পৃথিবীকে সুস্থ এবং জীবিত রাখিব। পৃথিবী সম্মিলনীরে সর্বোচ্চ চুক্তিনামা মধ্যরু গোটি হেলা জৈব বিবিধতা সম্মিলনী। এই সম্মিলনী 19 ডিসেম্বর 1993 কার্যকারী হয়েছিল এবং এহাকু আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস ভাবে পালন করা নিষ্পত্তি গ্রহণ করা যাই। 2001 পরঠারু এহাকু 22 মে'রে প্রতিবর্ষ পালন করা যাচ্ছে। সারা বিশ্বরে আন্তর্জাতিক জৈব বিবিধতা দিবস পালিত হেউছি। জৈব বিবিধতা এভাবে এক স্তম্ভ যাহা উপরে আমার সভ্যতা দণ্ডায়মান। আমার যাবতীয় বৈষয়িক উন্নতি সত্ত্বে আমি আমার জল, খাদ্য, ঔষধ, পোশাক, ইন্ধন, আশ্রয় ও শক্তি পাই সম্পূর্ণ ভাবে সুস্থ ও সক্রিয় পরিসংস্থা উপরে নির্ভরশীল। তেণু আমার জৈবিক সম্পদর সম্মান, সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ জরুরি। যদিও ভবিষ্যৎ পিঢ়ি পাই জৈব বিবিধতা এক বিশ্বস্তরীয় মূল্যবান সম্পদর মান্যতা পাইছি, তথাপি কতক মানবীয় কার্যকলাপ যোগু বিভিন্ন প্রজাতি সংখ্যায় উল্লেখনীয় হ্রাস ঘটি চালছি। তেণু জৈব বিবিধতা সম্পর্কিত প্রসঙ্গগুড়িক সম্পর্কের সচেতনতা সৃষ্টি পাই জাতিসংঘ পক্ষের প্রতিবর্ষ এই দিবস পালন পাই ঘোষণা করা যাইছে। এদ্বারা প্রাকৃতিক

0: শ্রোতা বন্ধু, স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করিবার স্বাস্থ্যকর তথা প্রদূষণ মুক্ত পরিবেশর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেবে পরিবেশকু সুস্থ তথা প্রদূষণ মুক্ত করিবা পাই কেউ কেউ দিগ প্রতি দৃষ্টি দেবার আবশ্যকতা রয়েছে, আসন্তু এ বিষয়ে কিছু কথা জানিবা।
1: নমস্কার, মু বিজয় কুমার ভোই, উপপরিবেশ যন্ত্রী, রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড, আঞ্চলিক কার্যালয় রাউরকেলা। পরিবেশকু সুস্থ প্রদূষণমুক্ত করা আমি কিছু মুখ্য দিগরে ধ্যান দেওয়ার দরকার আছে। আজকার যে সময় আসছে এইপা ব্যক্তিগত দায়িত্ব, সমুদায় অংশগ্রহণ ও সরকারি পদক্ষেপ আবশ্যক। তো আমার যে মুখ্য দিগগুড়ি হচ্ছে, আমি যেটা ধ্যান দেওয়া পরিবেশকু সুস্থ ও প্রদূষণমুক্ত করা, প্রথম তো হচ্ছে বায়ু প্রদূষণ নিয়ন্ত্রণ। যানবাহনের যে ধূয়া বাহুছে তা কমাইয়া পড়ব, স্বচ্ছ ইন্ধন ব্যবহার করা পড়ব, সাধারণ যাতায়াতকে বড়াইয়া পড়ব। আমি যে ইন্ডিভিজুয়াল নিজে নিজে আমরা সমস্তে জাঁথিবে, আমরা সমস্তে এবে নিজ নিজ ঘরে গোটে গোটে কার রাখছেন আমি, তো সেসব আমি চাহিবা কি আমি কেমতি গভর্নমেন্ট ভেহিকল কিংবা প্রাইভেট ভেহিকল বসরে যা আসা করা, তো সেই ফলরে আমার যানবাহনের ধূয়া যে বাহুছে তা আমি কমাই পার।

শ্রোতা বন্ধু, এবে রহিছে যোগ সম্পর্কে জানিবা কথা। শ্রোতা বন্ধু, যোগ হেউচি জীবনী শক্তি। যোগ হেউচি উত্তম স্বাস্থ্য প্রাপ্তির এক প্রমুখ মার্গ। যোগ নিরোগ রক্ষে। যোগ দ্বারা জগতর কল্যাণ হয়ে থাকে। যোগ শারীরিক মানসিক সুস্থতা প্রদান করা সহ আধ্যাত্মিক স্তরকে বিকশিত করে থাকে। তেণু যোগ প্রাণায়াম আদির গুরুত্বকে বুঝি প্রত্যেকে এহাকু নিজ জীবনরে সামিল করা দরকার, যাহা ফলরে প্রত্যেকে শারীরিক মানসিক স্তরে সুস্থ রহিবা সহিত হয়ে পারিবে উত্তম স্বাস্থ্যর অধিকারী।

শ্রোতা বন্ধু, বৃক্ষরোপণ করা, সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করা, পরিবেশর যত্ন নেওয়া, পরিবেশকে সুরক্ষিত করে রাখা আম সমস্ত দায়িত্ব। তেণু আসন্তু সচেতন হওয়া, অধিকরু অধিক বৃক্ষরোপণ করা ও এর যত্ন নেওয়া এবং আম পরিবেশর সুরক্ষা করা। এই থিলা শ্রোতা বন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি কেমিতি লাগিলা সেই সম্পর্কে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তবে শ্রোতা বন্ধু আজ এতিকিরে রহুছু, নমস্কার।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: শ্রোতা বন্ধু, আপনার শুনছেন ভক্তি গীতার কার্যক্রম আরতি। শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এ টেলিফোন নম্বর রে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। আরতি কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী প্রদীপ কুমার মিশ্র। শুনন্তু এই গীতটি ললিতমোহন পট্টনায়ক রচনারু।

শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ, সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচর ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচর।

শ্রোতাবন্ধু আপন তো জাঁতি যে আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার যুগ। বিজ্ঞানর বিভিন্ন শাখা মধ্যে চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে হয়ে অগ্রগতি মানব সমাজক সবুঠার অধিক প্রভাবিত করেছে। অতীতরে যেসব রোগপ্রাই মানুষ অকালে মৃত্যুবরণ করুলা, আজ বিজ্ঞান বলরে সেগুড়িকর সহজ চিকিৎসা সম্ভব হয়ে পারিছি। এই বিপ্লবাত্মক অগ্রগতির মূলদুয়া পড়িছিলা বিশ্বর প্রথম জীবন রক্ষাকারী আন্টিবায়োটিক্স পেনিসিলিন উদ্ভাবন দ্বারা। হ্যাঁ শ্রোতা।